0: নারল কি খঞ্জল থরম তাবিরিব পুমনমকপু তরামনো চরি খুরুমজরি নসিগি থরম দা থমজরি নো ইয়োর এক্সাম থরম থরম আসিদা নাহাসিংনা ক্লেট এক্সাম করমনা থেংনাগনি হাইবহিরামাসিদা ওরিয়েন্টাল কলেজ কি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি দা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওইনা থৌ পুবিরিব ওইনাম ড্যানিয়েল সিংগা উনাদুন ওয়ারি শাবা উনাজরি বিসিং দি থাম্পালিনা লংজম আমাসুং মুতুম লংলেনটন নাহরল কি খঞ্জল কি নো ইয়োর এক্সাম হাইব থরম আসিদা ওজা ওইনাম ড্যানিয়েল সিং বু তরাম নোকচরি
1: থ্যাংক ইউ
2: আহানবদ ওজা ক্লেট হাইব এক্সাম আসি কারি কারম মখল কি এক্সাম নো হাবিল সু থামিউ আমাদি এক্সাম আসি কারম স্ট্রিম না তম মহাই রইনা থাবা ইয়াবগে হাইবিল সু থামিউ ওজা
1: আহানবদ মডার্ন ডেজ দা আকুই হাই তারেকো মডার্ন সিস্টেম দা লেরম বা এক্সাম না মনুং দা খয়দি মমিং চটপ ক্লেট সি কমন লো এমিশন টেস্ট হাই অলিনা এন্ট্রান্স টেস্ট নিমছি অকুইনা কমন লো এমিশন টেস্ট হাই সিকো সি ন্যাশনাল লেভেল খতং নাতি কেনো দা গ্লোবাল দা সি ফাও দা সি দা কি আপাপ সাতে আন প্রডিউস তো হাই তারে আদন মায়াম না সি কোর্স আনি হাং ইসি ক্লেট সি দা কো ক্লেট হাং ইসি আহাম দা কুই 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড এলএলবি কোর্স হাই বমনে আমন ওয়ান ইয়ারি এলএলএম কোর্স নি আদো অল ইন্ডিয়া কি এক্সাম ওইজারগে সু মণিপুর সি কিতং অ্যাওয়্যার ওইজাবো ওয়াটার সু আইনা হাইজানিং বদি ক্লেট সি মাসি ইয়াওদনা ইন্ডিয়া কি টপ 25 লো ইউনিভার্সিটি সিং সে মাসি সংবে ইয়াদি হাই তারে কো আদো না কানাগু মম না ক্লেট ফাওগো গি মাই এলিজিবিলিটি দো আদো ইয়াওদরগে দি ইন্ডিয়া দা লাইবা টপ 25 ফর এক্সাম্পল বেঙ্গালোর দা হায়দ্রাবাদ দা ইন্দোর দা দিল্লি দা মিং চন্দ ফাংগো হাইবো কি আদো উমবা ইয়াম চাওবা আদো উম মায়ান পেনি কো পামনা বা লো ইনস্টিটিউট সংগ দুইনি হাই তারে কো আদো খয়াই মারুয়েন ক্লেট পেখা থাবসি ইন্ডিয়া দা আকুইন নাসি মায়ান কমন নোয়েব জে ই ন্যাশনাল লেভেল গি আই আই টি আদো গি টাইপ দা কো ইয়াম না লুবা টফ হইবা এক্সাম আমা নি না হাই আহা মা থামজেনিং গে আদো আনি সুবা দা মাসি গি এক্সাম সি ইয়াওদনা আকুই ইন্ডিয়া গি টপ মোস্ট কলেজ সিং সি মাসি সংবা দা কুই পসিবিলিটি আতো পামতে লাইতে কো এন্ট্রান্স থাগি হারি সাবজেক্ট খরা লাই হাই তারে কো সাবজেক্ট সিং সি আকুই মারুয়েন আই থামজারং গি ছাত্র সিং সি অ্যাওয়ারনেস ওয়েনাবো কো নাম্বার 1 দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেকেন্ড দা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট এফেয়ার্স ইয়ার জি কে ইয়ারে কো আদি আহম সুবদ সাবজেক্ট সি সিদ আকুইন ক্লিয়ার হইদু সি লিগ্যাল রিজনিং কোশ্চেন হাই মারি সুবদ লজিক্যাল রিজনিং হাই কো সিদ নি মেন্টাল অ্যাটিটিউড লাগ দিছি ব্রেন দা আকুই কো ম্যাথমেটিক্স মাইন্ড অন সাইন্টিফিক ওয়ে পোর খ ইয়াও দ্রগ দি সিপে কা থাবদ কিতন টফ হই কো আদি আরওয়ে বদ মুইনা ক্লিয়ার দা পিডি বা এন্ট্রান্স কি সাবজেক্ট সি কোয়ান্টিক অ্যাটিটিউড হাই কো সিন বেসিক স্কিল মেথস নি বেসিক স্কিল মেথস নি সি সাবজেক্ট ইংলিশ নে কারেন্ট অ্যাফেয়ার্স নে লিগ্যাল রিজনিং নে লজিক্যাল নে কোয়ান্টিটি অ্যাপটিটিউড নে সিগি মঙ্গা সি পুলগান দা 120 কোশ্চেন নে বা 120 কোশ্চেন নি সিদা কোইন না সি এন্ট্রান্স ফাম দুই আই তারে ছাত্র সিং সি অদু গো মায়াম না সি খামনারি বা কই কমন নে এক্সাম দা 2 আওয়ার 3 আওয়ার দি কম্পালসরি নি কো অদু ক্লিক কিছু 2 আওয়ার পি আই তারে অদু নেগেটিভ সলি কানা গুনো লাম তাগে দি মা 0.25 মার্কস নেগেটিভ লাই কো সি নি এক্সাম দুই সিস্টেম কতং ফরম্যাট হইবা ইন হাইজেনিং বা মানা হাইনিং নে ক্লিক কমন নে ডিসেম্বর তুই আদো মাসি দা মারু ইন 10 প্লাস 2 পাস তো বসে 40% মিনিমাম দো কো আদো মায়াম জেনারেল 50% হাদি এক্সাম দু বুদি মা এনি টাইপ অফ ডিসিপ্লিন পেখা থাবি আই এনি টাইপ কমার্শিয়াল মোগেরা বায়োলজি লড়কে রাম লড়কে থাবি আই ওপেন এক্সাম নেব কো আদো কো খাই লুরি দি